En stel, je bent gelukkig. Stel, je bent gelukkig, maar je bent het vergeten. Hoe dan? Soms praat ik tegen mezelf. Ja, mijn lieve mensen, dat doet heel veel mensen. Soms praat men tegen zichzelf. Dan moeten we allebei omlachen. En er wordt ook gezegd, wie mooi wil zijn, moet dan zichzelf blijven. En dat is dat hele clue, zichzelf zijn. Soenenge is waar de winderen. De winder puren ke awas me ki raaste ka patthar kismat ne hum sab ko bana diya. टाइटल सॉन्ग है रास्ते का पत्थर मुकेश जी के ओरिजिनल गाया हुआ है पर ये कॉफर किया गया है देवेंद्र पूरन की आवाज में।

Magenta weg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हुर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf A.

Magenta weg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हुर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf A.